আমানা তেরিকামাকি মুজতামাঈগা হুননান জেহে আখলাকিয়াতুগে মাগাঁডু এব্বে মাকারিমুল আখলাগুগে তেরেং হিমেনে এম্মে মুহিম্মু এককান্তা এহেমবে আমানা তেরিকাং গুলিফাওয়ানি ঈমান কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরাওয়াফাবে লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহদালা মানাই আমানাত তেরিকাং নেমমিহায়াং ঈমান কামেননেতে আদি আহদ ওয়াফাতেরি নুয়ামিহাকা দীনেননেতে আমানাত তেরিকামুগে দায়রায়কি বারা ফুড়া দায়রায় এগে তেরেগা আল্লাহুগে হাগ্গুতাকা আদমুগে দারিংগে হাগ্গুতাং একুলেবিগেমবে হুরিহা মাসউলিয়তে এগে এম্মে মতি দরজায়ম ফেশিগেন এম্মে দশু দরজে দানদেন আমানাতুগে তেরেগা হিমেনিগেমবে দীনি গতুং তিমা আদা কুরআন জেহে কম্মে ওয়াজিবকি আমানাতে তিমায়া তিমাগে আখ আনেন ইনসানাকা দেমেদু তিমা হিঙ্গা মুআমালাত তাকুগাইয়া তিমায়া তিমাগে ভেরি রসকলাঙ্গিয়া দেমেদুগে গুলুন তাকুগা আমানাত তেরিবুমাকি হিংহম জেহুমা আমান আমান কামা রক্কা তেরিকাং লিবিদে কামে তিমায়া হাওয়ালি ওয়েফাওয়া কম্মে কামেগা তিমায়াকি মাসউল ওয়েরিয়ে মুজতামাগে কুরিমাতিগা মাসউলিয়াতু উফুলান জেহেনে ফাদান আল্লাহুগে হাযরাতু গাওয়েস মাসউলওয়াং জেহেমিহে আল ইমামু বুখারিয়া আল ইমামু মুসলিম রিওয়াকুরেভি হাদিস ফুলেগে মানা গাওয়ে তিয়াবামি হুম কুরে কম্মে মিহাকি বেলেহেট্টুন তেরিয়েকে আদি তিয়াবামি হুম কুরে কম্মে মিহাকি এমিহাকু বালহাট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ওয়েরিয়েকে ভেরি মিহাই বেলেহেট্টু তেরিয়েকে আদি এনাগে রাইয়িতুংগে মাচ্চাং মাসউল ওয়েগেম্বা মিহেকে ফিরিহেনাই এনাগে আহুল ওয়েরিংগে তেরেগা বালহাট্টা মিহেকে আদি এনা বালহাট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ওয়েগেম্বা মিহেকে আংহেনাই এনাগে ফিরিমিহাগে গেগা বেলেহেট্টুন তেরিয়েকে আদি এনা বালহাট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ওয়েগেম্বা মিহেকে আদি খাদিম মিহাই এনাগে সাহিবু মিহাগে মুদলামেদু বেলেহেট্টুন তেরিয়েকে আদি এনা বালহাট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ওয়েগেম্বা মিহেকে ফাহে তিয়াবা মিহুন কুরে কম্মে মিহেকিবেস বেলেহেট্টুন তেরিয়েকে আদি এনা বালহাট্টান জেহে বায়কামেদু মাসউল ওয়েগেম্বা মিহেকে মাসউলিয়াত উফুলুমাকি উন্দাগু কামে বুরা কামে উডুতাকা বিমা ফারুবাদতাং এ উফুলুমা বিরুয়েতিবে এ কামুং মানাবেগে ম্যাং আল্লাহু ওয়াহী করেবি ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান إنه كان ظلوما جهولا ماناي هما كشوارون اودتكا بمشا فربدتكا تمن نسكالانج امانا ابهي تكليف تن وشهلو بيمه فه اتكتي اكن افلمون اكباوي مناوي غتي ادي اكمامدو اتكتي بيروتي بيه ادي انسانا اي امانا افليه هما كشوارون اي انسانا بي আনিয়া বেরি তন্দরু নুদন্না মিহাকু কম।

0: ঈশা সুয়ালে কুরন্ত
1: কব্বলা
0: দিবেহি বহুগ সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাল বেহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহে ফেমুং গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহে বহুগ সুয়াল অন্না কোঙ্গেন কোন্নানি
0: কোম্মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
2: শাবিয়া

0: ইসলাম কামগে নুয়া কারণ জেলতক ইখলাস তে মাসকত কে নতিজা রাজ ইসলামী মিলাদিং এগার সতেক ফানসাস তিমমন হরু এহেন দিনতক দিবিহি দীলা নুলুমগে আসলকি দীনি আগিদাগে ভরগদকাম জুয়াং খাতিবুং গে গাওমে মহাসিন্তা ফাশাফে জুয়াং খাতিবুং গে গাওমে মহাসিন্তা কি রাজ ইসলামিতা নুসতে কাহর ফুরমা গুলওয়াগে বাবা হাস মহাসিন্তা এদ্দুহ কুরিয়েগে দা মে মহাসিন্তা গা তিনসতে কে বরগিন খাতিবুং বাবেরিবে ইসলাম দিন গে মাতিবেরি হুলুকলু রাজ গে বিমুগ মি গে নুসতে কাহর কুরিন দিল্লালেউন ফহুম মি বেতু দে নুয়া গারুনু গে তেরে গে ইসলামী ইলমু ফেতরুমা একি দুসরে কি মিমবর মাসে কুরে মাসেকে কুরে ফবে দিনি সহ মাউলুমাত রাইতুনা গেনেস্তিনুমগে মাসকতুম ফিশকেন দিনি শিয়ারত রাজেগে মিসকলুন দিরি উলমুন্দা কোম্মে রাশেগে সুঙ্গন্না দিনুমগে মাসেকে ওয়ানি কুরে ফা জামানি ওয়াসিলাতগে বেনুন এমমে দেবে আদি ফায়দা হরি গতুক হিফান দারিবরুনা দাসকো দিনুমকি মুহিমু কামে কামা তাওলিমা মাতি তাওলিমা হুনরত তরগি কুরমা বেহওয়াজি ডক্টর ইসমা শাফি উদালজে ওয়াজির মেহ বিদালবি হিতা দু স্কুলান হেদি ফসার ফুরম ফাহা কুরমা এরশুগ বেবি আলিমাস ইউবিল গহাস রাসমিয়াত শরফ ফেরি কোদেওয়া ওয়াক ফুল দকামু বোকো ওয়ারে বেহেন কম লফা কো মুড়ি রাজ হুদ সামাল নেরফি মুসমা বে গৌমি ইদার কুরিম বিসানি হেন্দু নুনগড়ি তিরিহা হাময়া মুড়ি রাজ হুদ সামাল নেরফা মিহার ওয়ানি হুদ সামাল গে বগুত দেকা হাময়া ইতুর কোফা হুদ সামাল নেরফানি গুগুরুমায় কু বোকো ওয়ারে বেহেন কম শাদি বিলাগণ গ গড়ে কু সালিস মেলা ব্যাগদওয়ান কম লফা কো রাজ্যা বালগেরিয়া এয়ারলাইনে কমাওয়া গালিভ এয়ারলাইন রাজ্য নভেম্বর মহ সিদা দাতুরত ফেশমা হামজিফওয়া কামা এয়ারলাইন হাম কফি মি দাতুরত কুরানি হাফতা বন্ধুকে তেরেক কামা গালিভ এয়ার ইম্বুনে গালিভ এয়ার কি বালগেরিয়া গে বেরিরা সোফিয়া গা রেজিস্ট্রি কো হিঙ্গমুন্দা এয়ারলাইনে মেয়াই সাবু দিবি এফএম গে মিগাডি গে সুরি খবর তনে মুনি খবর তাড়িস মুগালগনা খেদ কোলে ওয়াগুত কোলে মে বেফুন শুকুর দানো উফাবের বাজের ওয়াগুত কোলকে দম ওয়াকিল আসসালামু আলাইকুম।
1: মোদি হে কে মেগাহার্টজ দিবি এফএম।
2: দত্তা কলম নহরে মে গন্ডি গাই শিন্দে আহারে কলম হরে লফানা দত্তা ই শিন্দে
3: হাদ রাঙ্গলে খক্ক বড় বড় শুক্রিয়া
2: কদ্দেবে কুড়া কুড়া হেও কামকুন এহে মিহে গে দতর আমামবে উফা বেরি বেদানে
1: নোদি হে কেমেগাহার্টজ দিবি এফএম।

0: দিবে এফএম, দিবে হিন্নায়ক।
1: নদী একে মেঘাহাজ দিবে এফএম।
2: লাভ এক অফ বাহ লাভ এক।

0: রহমানন্ত রহিমন্ত আল্লাহ গে ইসমু ফুরুম ফাশা গেল মানে
1: আবাস ওয়া তাওয়াল্লা
0: একরে ফান ইবহি মুহাম্মদ গে ফান হিপুলা নোম গে গই মুন ফুরুম দক্কাওয়া আনে ফরাতং ইমরি ওয়াডা গতে
1: আন জাআহুল আ'মা
0: লো ফামিহা একলে গে ফান গ আরহং আও মুন্নে

0: কালাই হুদুম,
1: কালাই হুদুম। আমেকান নোদিয়া কে মেগাহার্টজ দিবেই এফএম।
0: হিতুকে এমএম ফুমিনুগ ফোরিফাওয়া তুলাহামে কেন্নু কেরুনু কিতেমে বাহাকেবে
2: উবাসকল গরাঙ্গ বিলাড়ুইবে কুমমে ফাহরাকু আতিদে সেনামতে গান্দানবে
3: হাকিকি আসরুগত মেসেজতা দিরিউলুমগে সাফ তাজিরবাতা মিতনুগা নং হামকুরমে ফাড়ুকিউমেন নোনানে মে দোহাক বেস বার বুনেলন নুকেরুন বাহক তং হিসা কোদমটকা তেবেফনা ফোর কোদে রক্ষাতরি মাহাওলে
4: হামেকনি বেনুমবি ফোরওয়াগ মিউলুনহি এমএফও মিহাক দাক্কালা
0: মি এনেগ দিরিউলুম অ্যাববেনুমগ নিয়তুগ লিয়া সিটি এনোনে
5: ফুরিয়া মধ্যে আহার দোস ফান্দিন বরং হিমেনো আতে হামে ফোন কোন্তি বাদে কে লোপিবি
3: মিফাদা নুপুনবি ওই বাহাকেন হিতু গাওিন নামা দিবেহি এফএম গে সোশ্যাল মিডিয়া আ ডিএম মে দুরিকো নোতা পিএসএম এ আ আদি হোয়াটসঅ্যাপ পুং হাতে তিনেন একে হাইন ওয়ে ফাইন ওয়ে নাম্বার আলগুন নি ফোন বা তিবে ফ্রং গে তি হিতু গে আড়তা আলগুন নি পে আ দেনা
6: হেমেন ইউতিরা
3: কমমে আঙ্গার দোহে গে মেন্দুর ফহ দে চহায়র হামাই কানি নুয়ে দেহে একে মেগাহার্টজ দিবে এফএম।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্ত
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবেকালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবরত
1: এদুহা কো মুশরিকুন খান্দা গো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি